0: जनगणना के पहले चरण में हाउस लिस्टिंग और हाउसिंग सेंसस यानी आपके मकान की गणना होगी। आइए आपकी साझेदारी से इसे सफल बनाएं और विकसित भारत 2047 की ओर एक और कदम बढ़ाएं।
1: Leprosy to ekta curse nohoy, itu ekta chutu bacterial infection ase, aro itu 100% bhal kuribo paria bimar ase. Inika symptoms kan thakile, thik se sai thakibi. Chamrate halka rong nohoylebi lal dag ulai ja, aro tate chuilebi sensation na thake. Hat aro thengde zing zing hua aro nam hoy ja, muscles kan komjor hua. Ruki na thakibi, gaute permanent biyan hua agete, timely ilaj kurile bimar bhal hoy jabo. Inika symptoms kan dikhile, apuni laga osorde thaka health or wellness centers, PHC, CHC nohoyle hospital. জলদি যাবি মাল্টি ড্রগ থেরাপি MDT দাওয়াইটো পুরা ফ্রি পারা পাবো আহিবি আমি খান ইটু বিমার লাগা বিয়া ভাবনাকে হাতাই দিব সব মিলি কেনা আমি খান একটা লেপ্রসি ফ্রি নাগাল্যান্ড বনাবো ইটু জানকারি দিয়েছে ন্যাশনাল লেপ্রসি ইরেডিকেশন প্রোগ্রাম হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নাগাল্যান্ড।
2: ওয়েলকাম ট্রাগোবান News, music and entertainment. This is FM Trackaband. FM 103 megahertz.
3: Welcome back dear listeners. Apnar kan honi ase Akashwani Kohima FM Trackaband 103 megahertz aro itia 11 baje 11 bajke 8 minute hoa logo apni khan itia honia hobo Women Time Program Health Fitness Nutrition to aji laga Women Time Program te itia honibo Yoga for Women la porte ekta karyakram
4: itu Akashwani Kohima Women Time Program te sob manuke swagat kuri di ase. Aji Amar Khan, Women Time Program te Dr. Nikevo Nyotsira Kunehi Integrated Ayush Hospital Raza Chedema te Medical Officer ase. Tar logot Amar Khan, maiki bilak manukan yoga practice kuri le ki fayda pai itulaga oporte akrinyo kire parahi interview lua program ekta hunibo pabo. বেশি খুশি আছে ডক্টর আপনার সময় পাই কিনে আমি খান লাগা স্টুডিওতে আহি আনিমি দে ডক্টর সবচেয়ে পইলা আপনাকে সুধিবলে মন আর শুনিয়া বেলাক মানুষ খান জানিবলে মন তো যোগা তো আসল তো কি আছে ইটু লাগা ওপরে আমি খাঙ্গে আর শুনিয়া বেলাক মানুষ খাঙ্গে সামজাই দিব
5: মানুহ খান আজিকালি ভাবিয়া দ যোগা এইটো তো একটা পশ্চাৰ নহ'লে পজিশ্যন কৰি নে এইটো মেইনটেইন কৰি আছে ইনে ভাবিয়ে বাট একচুৱেলি যোগা ইজ কম্প্ৰাইজেছ অফ থ্ৰী থিংছ ফিজিকেল পশ্চাৰ আৰু ব্ৰিথিং টেকনিক শ্বাস নলা টেকনিক আৰু মেডিটেশ্যন এইটো খান অল দিছ থ্ৰী কম্বাইনচ উই কল ইট এজ যোগা
4: আৰু যোগা প্ৰেক্টিছ কৰে তো মাইকী খান লগা হেল্থ ওপৰতে কি কি ইম্পেক্ট থাকে না
5: ক'বলৈ মাইকী খান তো প্ৰব্লেমটো বেছি আছে প্ৰব্লেমছ আৰু ইছ্যুটো বেছি আছে অলপ ৱেইট গেইন হৈছে বুলি আৰু প্ৰব্লেম আৰু আণ্ডাৰ ৱেইট হৈছে বুলি ইটো বি প্ৰব্লেম আৰু পি এম এছ লাইক এভৰি মান্থ পিৰিয়ডছ অহা আগে দে ক্ৰেমছ খান নহ'লে কোমৰ বিষালা নহ'লে হেডেক মুড চুইংছ আৰু পিৰিয়ডছ অহা টাইমটো বি পেইনছ খান এইটোতো বেছি থাকে আৰু পিৰিয়ডছ আহিলে প্ৰব্লেম নাহিলে প্ৰব্লেম আৰু ষ্টাৰ্টিং অফ দ্য পিৰিয়ডছ মানে কি এইটো খান তো বেশি প্রবলেম ফেস করিয়ে আরও পিরিয়ডস যা টাইম দিবি মেনোপোজাল ওটু স্টেজ দিবি মাইকি খান তো প্রবলেমস তো প্রবলেমসই আছে বাট বিং এ ওমেন উই আর ভেরি স্ট্রং মাইকি খান লা টলারেন্স ক্যাপাসিটি তো বেশি আছে তো উই প্রিটেন ইটস নর্মাল অ্যান্ড দেন উই মুভ অন উইথ আর লাইফ হইলে বি ইনি কোয়া তো মহালা ক্যাপাসিটি বেশি আছে মহালা স্ট্রেংথ বেশি আছে তো ইফ উই হ্যাড এডিং যোগা টু দ্যাট স্ট্রেংথ তো মহান কারণে তো ইটস এ প্লাস পয়েন্ট ফর আস নহলে বুস্টার টু আর হেলথ আছে আর যোগা তো মেইনলি ফিজিক্যাল লা নহয় ফিজিক্যাল কারণে বেনিফিটস নহয় হলে মেন্টালি ইমোশনালি তো মাইকী খান এভরি ডে যোগা প্র্যাকটিস করে সে করলে তো ইটস কন শো এ হিউজ ইম্প্যাক্ট অন আর হেলথ
4: ডক্টর আপনি মাইকী খান নিমিতে যোগা লাগা ইম্প্যাক্ট তো আমি খানকে বারবার সামজাই দিছে হলি বি আরো জানিবলে মন তো যোগা প্র্যাকটিস করে তো মাইকী বিলাক মানুষ খান লাগা ওপরে কি কি ফায়দা পাই যায় না যোগা প্র্যাকটিস করেছে বলে
5: ওকে কোয়া নিচিনা নট অনলি ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি ওয়েলবিং কারণে বি যোগা বেশি ভাল আছে কৌ মন তো ফিজিক্যালি কিনা বেনিফিট থাকে কইলে তো মোহন যোগা করছে কইলে তো ইম্প্রুভ ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ হয়ে যায় আর ব্যালেন্স করবলে যোগা ইজ হেল্পিং এন্ড দেন যোগা করছে গেলে মোহন মাজল স্ট্রেংথ বি ইট ইম্প্রুভস আর পেইন রিলিফ কোয়া নিচনা মোহন তো প্রবলেমসই প্রবলেমস আছে মাইকি খান তো এসপেশালি উইথ ব্যাক পেইনস এন্ড অল তো যোগা করছে গেলে তো ইট ইউজুয়ালি স্ট্রেচ দ্য মাজলস এন্ড অল সো ইম্প্রুভ মোবিলিটি সো পেইন বি রিলিফ করলে বেশি ভাল আছে যোগা আর ওয়েট ম্যানেজমেন্ট মাইকি খান তো ওয়েটতে আইসে গেলে তো বেশি কনশিয়াস থাকে বেশি কনশিয়াস থাকে তো টু লুজ ওয়েট নহলে ও তো নর্মাল ওয়েট ব্যালেন্স করবলে দ্য বেস্ট অ্যাডভাইস আই উড গিভ ইস টু ডু যোগা আর বোন হেলথ আজিকালি মাইকি খান ইভেন ইফ ইটস ইয়ং এজ অলসো নি পেইন নহলে ব্যাক পেইন লা কেস বেশি আহি আছে নি পেইন ব্যাক পেইন অ্যালং উইথ শোল্ডার পেইনস এইখান বেশি আহে সো যোগা করছে গেলে ই ক্যান ইম্প্রুভ ইয়ার বোন ডেন্সিটি যোগা অলসো হ্যাভ বেনিফিট ফর হার্ট হেলথ তো রেগুলারলি যোগা প্র্যাকটিস করে থাকিছে গেলে তো মহানা স্ট্রেস খান বি রিডিউস হয়ে যায় তো লাইক মেইন ফ্যাক্টর্স কন্ট্রিবিউটিং টু হার্ট ইস্যু ইজ লাইক ওয়েট বেশি উঠে আছে নহলে বিপি বেশি হাইছে তো যোগা ক্যান রিডিউস দোজ যোগা ক্যান ব্যালেন্স দোজ তো ইনডাইরেক্টলি ইটস গিভিং বেনিফিট টু আওয়ার হার্ট কন্ডিশন অলসো তো এই তো অলপ ফিজিক্যাল আছে আর মেন্টাল দিয়ে আসে গেলে তো মহান মেন্টাল হেলথ আজিকালি তো ডিপ্রেশন এনজাইটি এইটুখান বেশি ওলাছে তো ঘুরিয়া পিছেদে এ পার্সনস ফিলস মোর এনার্জেটিক মোর এনথুজিয়াস্টিক আর ডেইলি রুটিনতে এড করছে গেলে তো মেন্টাল হেলথ ইম্প্রুভ হয়ে যাব আর স্ট্রেস লাইক মোস্ট ইম্পর্টেন্ট লাগে আর স্ট্রেস তো এভরিডে মাইকি খান তো কোন বি স্ট্রেস নাই তো নাই হয়েছে তো স্ট্রেস যোগা করছে গেলে তো ইট কামস দ্য নার্ভাস সিস্টেম সো ইয়া হইলে স্ট্রেস বি কাম হয়ে যায় আর ইম্প্রুভ স্লিপ কোয়ালিটি ইনসোমিয়া কেসেস বেশি ওলাছে মাইকি হইলে বি মতা হাম বি ইনসোমিয়া কেস বেশি ওলাছে লেস স্লিপিং আওয়ার বা ডেইলি যোগা প্র্যাকটিস করছে গেলে তো রাইট মাইন্ডসেট টু প্রিপেয়ার আওয়ার বডি টু স্লিপ সো মহানা স্লিপিং আওয়ার্স দি এট লিস্ট 8 hours থাকে এইটু বি ইম্প্রুভ হয়ে যায় আর এক্সক্লুডিং দিস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হরমোনাল ব্যালেন্স দিয়ে বি বেশি ইম্প্যাক্ট করে
6: যোগা
5: মাইকি খানলা বডি তো আন্ডারগোস হরমোনাল ফ্লাকচুয়েশন থ্রু আউট আওয়ার লাইফস বাচ্চা টাইমতে পিরিয়ডস এভরি মান্থ আহি থাকে তো উতু টাইমতে মান্থলি হরমোন সাইকেল কারণে মহানলা হরমোনস ফ্লাকচুয়েট থাকে আর মাইকি শাদি করছে এন্ড ইফ শি ওয়ান্টস টু বি এ মাদার তো উতু প্রেগনেন্সি লাভি প্রেগনেন্সি ক্যান কজ হরমোনাল চেঞ্জেস এগেন আর একটা এজতে মহানলা পিরিয়ডস বি আহাদ আহাদ খতম হয়ে যায় তো উতু মেনোপজাল স্টেজতে বি আনাদার সেট অফ হরমোনাল চেঞ্জেস দেখে স্লিপলেসনেস নহলে হট ফ্লাশেস খান বেশি আহি থাকে হলে বি যোগা রেগুলার প্র্যাকটিস করছে গেলে তো অন দ্য স্পট তো আজি করছে আজি বেনিফিট পাবো ইয়া নহয়

0: খুলি ডেলি গ্রিসে গুলি তো ইটু খান বি সব ব্যালেন্স করব
1: আচ্ছা
0: পারিব।
1: আচ্ছা ডক্টর, আপনি আগে যোগা লা ইম্প্যাক্ট লাগা উপরে কোয়া টাইম দে আপনি মাইকি খান লাগা মেন্স নইলে বি পিরিয়ডস ইটু লাগা উপরে উই কই লাগিছে তো হুদি বলে মন তো কি কি যোগা পোস্টার্স নইলে পোজেস খান প্র্যাকটিস করলে ইটু মেন্স নইলে পিরিয়ডস খান আয়া টাইম দে মাইকি খান নিমিদে ভালো আছে না?
0: কয়া নিচনা মাইকি খান তো পিএমএস ও তো প্রিমেন্সট্রুয়াল সিনড্রোমস, ক্র্যাম্পস খান, মুড সুইং, হেডেক, কোমর বেশি বেকা আছে, এটু খান এক্সেট্রা এক্সেট্রা থাকে। তো সার্টেন যোগা পোজেস ক্যান প্রোভাইড রিলিফ বাই ইম্প্রুভিং সার্কুলেশন অ্যান্ড টু অ্যাবডোমিনাল মাসলস। হইলে উই পিরিয়ডস আহা টাইমতে উই ডোন ইউজুয়ালি অ্যাডভাইস স্ট্রেনিয়াস পোজ অর ইন্টেন্স পোজ, উই ইউজুয়ালি অ্যাডভাইস জেন্টল যোগা পোস্টার্স। হলে বি আপনি এইটুলা নিজের নিজের লা উপরে আছে, বেশি হেভি ব্লিডিং আছে নহলে বেশি ডিসকমফর্ট আছে ইনিয়া হলে তো ইটস বেটার নট টু ডু যোগা, ইটস বেটার টু টেক রেস্ট।
1: আচ্ছা আচ্ছা, তো যোগা আর প্রেগনেন্সি না
0: হুম হুম
1: এটু লাগা উপরে আমি খান গিয়ে কই দেব?
0: বেশি মহান পোশ্চার তো আছে না ইনিয়া কয়ে, তো পোশ্চার খান ও তো টাইমতে প্রেগনেন্সি টাইমতে উই ডোন্ট ইউজুয়ালি অ্যাডভাইস। তো মাইকি খান তো ইউজুয়ালি প্রেগনেন্সিতে তিনটা ফেজ থাকে, নহলে তিনটা ট্রাইমেস্টার থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার বি পোস্টার্স বি আলাগ থাকিব, আর সেকেন্ড ট্রাইমেস্টার খান বি পোস্টার আলাগ থাকিব, আর থার্ড ট্রাইমেস্টার দিয়ে বি পোজেস আলাগ থাকে। তো ইটুলা হিসাবতে মহান অ্যাডভাইস করিয়ে।
1: আচ্ছা
0: তো মাইকি খান প্রেগনেন্সিতে কিলে যোগা করিব লাগে ইয়া হইলে, যোগা হেল্পস উইমেন টু রিল্যাক্স, yeah, and then it builds the strength and flexibility of the muscle they will need during labor.
1: আচ্ছা
0: আৰু pregnancy time তে back pain it one বেছি থাকে, back pain, knee pain, it one be yoga can relieve those pain and helps in other symptoms like nausea আৰু shortness of breath, it one be yoga it one subside কৰে। Not only pregnancy or not only during a child delivery but postpartum recovery বেছি help কৰে। আফটার ডেলিভারি হয়েছে বলে তো মহান লামাকিলা বডি খান তো বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড আন্ডারগোস ট্রিমেন্ডাস চেঞ্জেস, চেঞ্জেস বেশি যায়। তো এইটো কারণে লাইক যোগা প্র্যাকটিস করিলে উই ইউজুয়ালি অ্যাডভাইস কি অ্যাডভাইস করিয়া কইলে তো উই ইউজুয়ালি যোগা আফটার ডেলিভারি করিছে কইলে তো স্ট্রেংথেন দ্য কোর মাসলস অ্যান্ড রিডিউসিং ইমোশনাল স্ট্রেস খান তো বেশি রিডিউস করিয়ে। সো ইভেন পোস্টপার্টম বি যোগা উই ইউজুয়ালি অ্যাডভাইস ফর দ্যাট অলসো।
1: ম্যাম, আপনি যোগা আর যোগা লাগা ইম্প্যাক্ট আর তালা ফাইদা লাগা উপর আমি খান ওপরে আমি খানগে আর হুনিয়া বেলাক মানু খানগে বেশি ভালোভাবে সামজাই দিছে। হুদিবলে মনটো যোগা প্র্যাকটিস করিলে কিমান টাইম মিনিটস নহলে বি ঘন্টা প্র্যাকটিস করলে ভাল থাকে?
0: যোগা ইউজুয়ালি লাইক নিজের নিজের লাভ পড়ে আছে, তুমি একজন একজন লাভ পড়ে না, আপনি বেশি সালোয়ার যোগা করে আছে কইলে তো ইভেন 60 মিনিটস ইজ মোর দেন এনাফ। হলে নতুন আছে আর যোগা করিব মন আছে, এইটু খান তো স্টার্ট ফ্রম শর্ট ডিউরেশন যোগা করিব বলে বি মহান, আজি যোগা করিব কইলে এনি লাইক যাইছে কইলে তো ডাইরেক্টলি যোগা তো এনি পোস্টার খান এনি না করিয়ে, ফার্স্ট উই হ্যাভ টু লুজ নাপ এইটু খান করিয়ে। তো আপনি নতুন আছে কইছে কইলে তো স্টার্ট ফ্রম শর্ট ডিউরেশন অ্যান্ড দেন কিনিয়া যোগা করিয়ে আর কি কি লাস্ট স্টেপ করিয়ে এইটু খান পোস্টার খান ফ্যামিলিয়ার করি বলে শর্ট টাইম ইজ দ্য বেস্ট।
1: আচ্ছা
0: অ্যান্ড দেন ইউজুয়ালি যোগা তো মর্নিং করিলে ভাল আছে দে, হলে বি আজিকালি তো বেশি বিজি হয়েছে মানুষ বি, এইটার কারণে কেতিয়া ফ্রি পাব এটুই রিল্যাক্স টু রিল্যাক্স মাইন্ড। হলে মেডিটেশন তো এনি টাইম ইউ ক্যান ডু, বহিলে বি শর্ট মেডিটেশন এইটু খান তো করিব পারে, বাট পোস্টার খান এইটু করিব কইছে গেলে ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি বি প্রিপেয়ার্ড, এইটো কারণে লাইক একটা টাইম স্কেডিউল বানাই নিয়ে এইটুলা হিসাবতে যাইলে পাল।
1: যদি একজন যোগা এটু করলে মন থাকিলে আজিকালি তো আমি আন ইউটিউব খান হবি সোশ্যাল মিডিয়াস খান দে ভিডিওস খান সব পাই যায়, তো তাই এটু চাই কিনে বি যোগা প্র্যাকটিস করবলে পারিব?
0: কোয়া নিচিনা ফর বিগিনার্স লাইক কি নিয়া করিয়ে যোগা বি ফার্স্ট তো মহান লুজন আপ করিয়ে, আর স্ট্যান্ডিং পোস্টার্স খান করিয়ে, সিটিং পোস্টার অ্যান্ড দেন সুপাইন পজিশন, সুপাইন পোস্টার্স খান, প্রন পোস্টার্স, দোকান মেডিটেশন বি আহে, আর লাস্টে প্রাণায়ামস লাইক ব্রিথিং টেকনিক্স এই দোকান করিয়ে নিয়ে

0: जैसे भाई को
1: হয় হয়
0: দিন্দা
1: মই
0: বুঝি
1: বেছি খুচি পাইছো আপুনি লগত কথা
0: আরে
1: পাতিছে।
0: আরে বঢ়িয়া বেশি মেসেজেস খান তো আপনি খান তো একদম রেগুলার এফএম ট্রাক পেন তো শুনি থাকে নাকি
1: হয় হয় হয়
0: তো ভাই কান মুন্দা আজি লাগা দিন তো স্যাটারডে আছে আপনি বি ছুটি আছে ওলা
1: ছুটি নাই তো তো ডিউটি ডিউটিতে আছে মই ডিউটি
0: ডিউটি ডে আছে আরে স্যাটারডে হইলে বি ডিউটি আছে হইলে বি একো নয় চিন্তা না করিবি আপনি গে এন্টারটেইন করলে এফএম ট্রাক পেন তো হদাই থাকে তো
1: হয়
0: আজিও আপনি ডিউটি দে থাকিলে বি আপনি ফোন লাগাইছে তো বেশি খুশি আছে তো
1: হয় হয়
0: কোনবা মেসেজ নহিলে বি কোনবা খোদা আমি হানগে আপনি লা লাইফ প্রা শেয়ার বি করবলে মন যায় না নাই
1: শেয়ার
0: মানে
1: সিরিয়া
0: ওয়ার্ল্ড
1: দেখো
0: কাপ
1: নাই
0: চাই আছে না নাই মই আপনি কে হুদিল ওয়ার্ল্ড কাপ চাই আছে নাই
1: ওয়ার্ল্ড কাপ তো তো শোনা নাই দে এতিয়া লাগে মানে
0: এতিয়া
1: সাব
0: চাই
1: লাগে
0: নাই
1: আর
0: হলে বি ফাইনাল সেমি ফাইনাল খান তো চাব লা
1: হয় হয় সাব সাব
0: মন দে কোনবা কান্ট্রি কে সাপোর্ট করে আছে না নাই
1: এতিয়া তো মই শোনা নাই দে সালে গম পাম কোন তো কাকে সাপোর্ট করিব লাগিব
0: তো লাস্ট তে হি জানিব কোন গে সাপোর্ট করব কোন জিতিব
1: হয়
0: তো পিছে দে হি ফাইনাল তে হি সাপোর্ট করব ভাবে আছে
1: হয় হয় হয়
0: আরে তো বাইকন আজি তো রিকোয়েস্ট প্রোগ্রাম আছে না
1: হয়
0: তো
1: হয় হয় এতিয়া
0: কোন গানা হনি বলে মন যাচ্ছে কোন তো গানা
1: ইয়ার গদ্দার মুভি হিসাবে একবার তাতে
0: ইয়ার গদ্দার
1: হয়
0: মই ভাবি তাক তো এইটো মুভি লাগা তো আমি খান হাতে না থাকে নিচিনা নাই
1: আকসার আকসার আছে নেকি
0: আকসার আকসার তো থাকে নিচিনা আছে হয় আকসার আছে
1: এতে আছে জিক্র করে যে তেরা রাত গুজর জাতি হ্যাঁ
0: আচ্ছা আকসার যে আপনি পুরানা মুভি কয় আছে নাকি
1: না এটা তো 2008 সাল লাগা মুভি থাকছে
0: আচ্ছা
1: 7-8 এলাকা থেকে
0: ও আচ্ছা ওকে আকসার মুভি আছে আকসার ওয়ান আকসার টু দুইটা বি আছে হইলে বি আপনি কয় লাগা আকসার মুভি দে কি কি গানা আছে আমি কই দিব আপনি গে
1: হয় হয়
0: ঝলক দিখলা যা
1: হয় হয়
0: লাগি লাগি লুট যায়েঙ্গে মোহাব্বত কি গুজারিশ আর সোনিয়ে এটু গানা হানে আছে
1: হ্যাঁ হ্যাঁ এ লুট যায়েঙ্গে এটু আছে
0: লুট যায়েঙ্গে আচ্ছা গানা
1: হয় হয় এটু হয় হয় কুনাল গঞ্জাওয়ালা লাগা আছে আছে তো
0: হয় হয় কুনাল গঞ্জাওয়ালা আর জায়েশ গান্ধী
1: হয় হয় তাইছে আর
0: আছে এটু গানা তো এটু গানা আপনি কোনবা নিমিতে বাজাই দিব বলে মন যায়ছে
1: এটু গানা তো ডেডিকেশন থাকিব মোর বেস্ট ফ্রেন্ড দুর্গেশ নাগানপুরী কে
0: দুর্গেশ নাগানপুরী কে
1: আর আর কিছুমান আছে দোস্ত অমল বসুমতারী বিমল বসুমতারী রমেশ পাত্র অরুণ পাত্র লাকি যোগেন্দ্র রংটি অঞ্জলি বসুমতারী দাসর বসুমতারী চন্দ্রকান্ত রায় দীনেশ গগৈ চন্দ্র টিমং হেন্দিকা টিমং পি ধনঞ্জয় আর যিমান জন এতিয়া হৈ থাকে সব রেগুলার লিসনার
0: আছে আপনি হালা রেগুলার লিসনার গ্রুপ খান দো আমি এইটো নাম আপনি পুরি দিয়া দো সব মানুহ কি ভাল ভাল চিনি আছে তাই খান মেসেজেস খান হদাই পাঠাই দিয়ে আর হদাই লিসনার আছে তো মই উমিদ পি করে আছে তাই খান ইটু প্রোগ্রাম বি হনি আছে নাকি করনা তো থ্যাংক ইউ সো মাচ ভাই খান কল করে আমি দে আর আপনি ডিউটিতে থাকিলে বি এফএম ট্রাক পেন তো হদাই হনি থাকিবি আর হদাই নিগা মেসেজ আর কল বি করি থাকিবি থ্যাংক ইউ সো মাচ
1: ওকে থ্যাংক ইউ
0: তো বাইকন মুন্দা মিহালা রেগুলার লিসনার বা কল করেছে আর তাই তো গানা তো বেশি মানুষকে ডেডিকেট করেছে বাট ডেডিকেট করে মানুষ খান তো টিউন ইন করে কিনা আছে নাকি কোনো মই উমিদ করে আছে বিকজ রেগুলার লিসনার্স খানি আছে তো লেটস এনজয় দ্য সং রিকোয়েস্টেড বাই আর ডিয়ার ডিয়ার লিসনার বাইকন মুন্দা দিস ইজ আকসার ফিল্ম বা দি আছে 2006 লাগা ফিল্ম আছে লুট যায়েঙ্গে কুনাল গাঞ্জাওয়ালা আর জায়েশ গান্ধী লাগা বাস্তে এত ফিল্ম কে মিউজিক দিছে হিমেশ রেশমিয়া আর লিরিক্স ইটু গানাগে লিখিছে সমীর।

0: well, dear listeners, ami khan aro next caller pai jai ase. To hello.
1: हेलो नमस्कार दीदी.
0: हेलो नमस्कार, स्वागत है आपका.
1: अमल बसुमतारी कोई ऐसे दीदी.
0: अमल बसुमतारी जी, नमस्ते नमस्ते. तो अमल जी, अपनी आज की निका आसे
1: पाल थकी आसे
0: आरो अपनी इतिया कुते पर कॉल करी आसे.
1: मैं तो दंगा पर सुनित पूरा संप्रय कॉल करी थकी आसे हो
0: संप्रय से. तो आज तो अपनी भी छुट्टी आसे ना कामरा कॉल करी आसे.
1: হয় কাম পৰা পথাৰ পৰাই কল কৰি থাকি আছে. পথাৰতে আজি ধান বিল লগাই থাকি আছে.
0: তো আমল, আপুনি তো সদায় মেছেজেছ খান কৰি থাকে আৰু আজি তো আপুনি
1: খুবেই
0: কথা কৰি কিনে বি খুচি আছে. আমি তো তো আমল এইটো আজি তো ৰিকুৱেষ্ট প্ৰগ্ৰাম হৈ যাইছে হে না.
1: হয় হয়,
0: তো আজি ৰিকুৱেষ্ট প্ৰগ্ৰামতে আপুনি কোনটো গীত শুনিবলৈ মন যায় আছে?
1: মাছুম ফিল্ম থাকি আছে নেকি?
0: মাছুম মাসুম ফিল্ম তো আছে, হইলে বি আপনি কোন দু গীত শুনিবলে মন যায়?
1: নতুন নতুন লাগা মাসুম 1996 লাগা থাকিছে নেকি?
0: হয়, তো মাসুম দে
1: পাইলে রঞ্জন রঞ্জন গানা তো
0: মাসুম.
1: এটো নহয়, এটো সে নারাজ, এটো এটো নহয় দে.
0: জি জি, ফার্স্ট লাগা মাসুম দো নাকি আপনি? তো ফার্স্ট মাস পাইলে
1: মাসুম আগে বি তো মই রিকোয়েস্ট করি থাকি না, এটা মাসুম তো থাকি আছে.
0: ইতু গানা তো, ইতু গানা তো পাইলে লাদো, ইতু লাদো নাই রে আমি খালা হাতে. মাসুম একটা আছে, একটা তো কোয়া নিশিনা আপনি বা জানি আছে কোন তো কোয়া আছে. জিন্দিগি না জিন্দিগি, একটা তো হুজুর কি কদর কোনা একটা গীত আছে. লড়কি কি কথি কোনা বে আছে, তুতসে নারাজ নহি
1: ইন আছে. কিমান কিমান লাগা সাল থাকি আছে?
0: ইতু আছে সাল তো 1990 লাগা.
1: ওহো, তো খুব পুরানা থাকি আছে.
0: হয়, আপনি নতুন মালা লু বলে মন যায় আছে?
1: সতরঙ্গে স্বপ্নে পুরা বাজাই দিবি.
0: সতরঙ্গে স্বপ্নে,
1: হয়
0: আমি খান কেতিয়াবা তো গানা সব না থাকি যায়, হইলে বি ইটু সো স্যাড. এতিয়া বি ইটু ফিল্ম তো নাই সতরঙ্গে, তো সতরঙ্গে স্বপ্নে আছে. ও লাকি লাকি আমল বসুমতারী জি, আপনি লাকি আছে তো কোন গীত? আতে হে তো চল,
1: আতে হে তো চল, এটো বতাই দিবি.
0: আতে হে তো চল, তো ইটু গানা তো আপনি কুম্বাকে ডেডিকেট, খাস কুম্বাকে ডেডিকেট করলে মন যায়ছে?
1: হয় রে, মন লাগা কেন বহুত সাথী থাকি আছে, তো মন লাগা কেন জিন জিন ছোটা মানে নাম তো লই থাকি আছে, তাই লাগা নাম দি মই কবলে থাকি আছে. সবচেয়ে পয়লা শুনিব মহারাষ্ট্র প্রা তানুশ্রী,
0: তানুশ্রী
1: আর ভাইকন মুন্ডা, বিমল বসুমতারি, রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি আর রকুবিলে মেথা, দেবাশিষ হাজরিকা, প্রেমিকা তেওয়া, সুনিতা বসুমতারি, অঞ্জলি বসুমতারি, হরদ্বারা, সন্ধ্যা রানী গগৈ, চন্দ্রকান্ত টাইট আর ভগবান সিং পরমার থাকি আছে, আর রমেশ প্রজাপতি থাকি আছে, রাকেশ গল্ডি, পুরন বর্মা আর শিবা লোহার থাকি আছে, আর দিল্লীর পর ধরমবীর থাকি আছে.
0: আপনি তো একটু সব লাগা নাম তো মান ভাল করে দিছে. আর লোক না পাইলি বি আপনি খান ইনিয়া
1: হয় তো মই
0: দোস্তি তো
1: খুব লাগা খান তো এখন জায়গা তো মই নাম্বার দিছে, তো সব খান তো মই লগত সাথে ফোন টিভি বাতিত করে থাকি আছে.
0: আরে বড়িয়া হে, ওই তো নি না আমি খুশি. তো বেশি ভাল আছে আপনি খান একজন একজন গে নিগা আপনি খান লা ফ্রেন্ডশিপ না দোস্তি বি ইনিয়া বড়াই দিয়ে আছে. এফএম চাকুপেন ব্রাহি আপনি খান দোস হই যাইছে, তো ইতু বি একদম ভাল কথা বি আছে. আর আপনি খান
1: এনেকা বি হই যাইছে কিছুমান সতানে খুদকা নাম নি লেনেছে বি সে নারাজ হো জাতা হে, লেকিন ইন সতা ইন সতানে হামারে নাম কো ডেডিকেট নি কিয়া হে, ডেডিকেট কভি বি নি লেতা হে, লেকিন উসকা নাম হাম লেতে রেহতে হে, ফির বি ও খুদ কে বারে মে হি বোলতা হে, মতলব ও কিছু কো বি ডেডিকেট নি করতা হে, সিপ ঘর বালা পরিবার কো ডেডিকেট করতা হে, ওর কিছু কো বি ডেডিকেট নি করতা হে, লেকিন দোস্ত লোগ উনকা নাম নি লেতা হে, তো ও গুসসা হো জাতা হে.
0: শায়দ ইসি কা নাম দোস্তি হে, কিতেবা তো দোস্তি দি তো ইনিয়া হো জায়, থোড়ি নোক ঝোক তো হতি রেতি হে, আর উম্মীদ করতে হে আপনে দোস্ত সে.
1: উসকা তো আকেলা হে, বহুত সারি গ্রুপ ভি বানা হুয়া হে, লেকিন হামারা তো এসা এসা তো নেই কর সকতা হে, লেকিন अकेला कितने बार कॉल कर सकता है, वो तो प्रोग्राम में आके दोबारा तीन बार भी कॉल करते हैं, कभी मैसेज भी करते हैं।
0: अरे
1: लेकिन ऐसा नहीं होना चाहिए, दोस्तों के साथ आराम मिलना मिलजुल के रहना चाहिए, लेकिन जी, उसका नाराज ज्यादा है।
0: सही कहा आपने, दोस्तों लोगों के साथ मिलजुल के रहना भी चाहिए।
1: तो प्रोग्राम का टाइम तो बहुत कम ही होता है ना, लेकिन अकेला है दो तीन आदमी होके बात करते रहते तो वो थोड़ा गलत हो जाता है और लिसनर्स लोग पता चल जाता है ना।
0: वो भी है, वो
1: इसलिए उनका नाम नहीं लिया जाता है मेरे तरफ से।
0: अरे ऐसा नहीं होना चाहिए, लेकिन क्वानिशना प्रोग्राम तो फोन इन प्रोग्राम तो बिशी बार ठगी जासे इत्यादि ना, तो अपनी खान कौन लगा फोन लागे, हमी खान तो फर्स्ट कम फर्स्ट ही हुई जैसे, तो कौन कॉल करे ताई लगा फोन उठाई दे। और हमें तो बहुत ही अच्छा लगता है कोई भी कॉल करे बातचीत करने में, हमें तो बहुत ही अच्छा लगता है। अपनी खान लाइव रिक्वेस्ट कर दो तो इको न होए, अपनी खान इनिया होता ही कॉल करी थकी और डेडिकेट भी एकजुन एकजुन ये इमान भल पार करी थकी और निगाही करी थकी। আপনি খুশি পা গানা তো মই জলদি বা বাজাই দিব, নেক্সট কলার বি কল করলে মন যাব, আপনি তো ইমান ভাবি দিয়েছে নেক্সট কলার নিমিতে বি, তো থ্যাংক ইউ সো মাচ আমল ফর কলিং,
1: থ্যাংক ইউ,
0: আপনি বি হ্যাভ আ নাইস ডে। তো প্রোগ্রাম টি দিয়েছে সাত রঙে সাত রঙ কে সপনে ফিল্ম পড়া বাবুল সুপ্রিয় আর আলকা ইয়াগনিকলা আওয়াজ দে আতি হ্যাঁ তো চল।

0: प्रोग्राम ते दूसरा कॉलर आ ही जैसे तो उठाई दिए से। हेलो, नमस्कार।
1: हेलो,
0: हेलो,
1: गुड मॉर्निंग मिस।
0: गुड मॉर्निंग। आपनी कौन कहे से?
1: मुझे बिसिंग वास दे
0: बिसिंग। আর আপনি কোতে বড় কইছে?
1: কোহিমা দেনা।
0: আরে কোহিমা ব্রা কলার আহিছে, এটু আমি জানি না। বেশি খুশি বেশি দিন পিছলে কোহিমা মানু কল নকরে। তো বিসিং, ওয়েলকাম টু আর প্রোগ্রাম।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ।
0: তো বিসিং, আজি তো কোন দোকান হনি বলে মন যাইছে আপনি?
1: আই হেড লাভ স্টোরি লানা।
0: আই হেট লাভ স্টোরি। ইয়া,
1: এটু মুভি লা টাইপ অফ সং শুনিব নেকি?
0: আই হেট লাভ স্টোরি। বিশাল দাতলানি লা আছে তো, এইটু আই হেট লাভ স্টোরি লা গানা তো একদম কুম্বাকে ডেডিকেট করলে মন যাইছ না? নাই গানা তো বেশি কারা আছে।
1: ইমা গাতো কই না ভুলিবি, যে মাম কাম করি না পো আছে তো খান না।
0: কোতে কাম করে আছে?
1: হাই স্কুল দি আছে,
0: হাই
1: পাঁচ
0: স্কুল।
1: প্রোগ্রাম করা মান দোকান আছে মান দো না।
0: তো আপনি হালা ফ্রেন্ড কাম পেতে হনি আছে না? নাই এটু প্রোগ্রাম।
1: ওই ফোন আছে ফোন আলাক টাকা দিবে আছে তা খান সব ফোন আছে।
0: আচ্ছা, তো তাই খান সবকে ডেডিকেট করে দিব, হ্যাঁ না?
1: হয় হয় হয় হয় হয়
0: তো
1: হয়
0: বিসিং, থ্যাংক ইউ সো মাচ প্রোগ্রাম তে কল করে আনিবি দে। আর
1: থ্যাংক ইউ
0: আপনি
1: থ্যাংক ইউ।
0: আর আপনি লা ফ্রেন্ড খান সব ইতু গানা হনি কি না, একদম ভাল ব্রা কাম করি থাকিবি। থ্যাংক ইউ সো মাচ।
1: ঠিক আছে, থ্যাংক ইউ।
0: তো প্রোগ্রাম টি দিয়েছে আই হেট লাভ স্টোরি ব্রা, দ্য টাইটেল ট্র্যাক বাই বিশাল দাদলানি। বিশাল লাগাহি মিউজিক আছে আর লিরিক্স লিখছে কুমার। আর এই তো গানা তো খাস কর বিসিং আর টাইলা ফ্রেন্ডস খান একদম কোয়ারি দে কাম করে আছে, পাথর বি মারি আছে গুছে। তো একদম হার্ড ওয়ার্কিং মানুহানি আছে, তো তাই খান সবকে ডেডিকেট করে দিয়েছে।

0: लिसनर्स प्रोग्राम ते लास्ट कॉलर लगा कॉल आही जैसे तो ताई लगा भी फोन उठाई दिया से। हेलो नमस्ते। हेलो
1: हेलो हेलो
0: नमस्ते
1: नमस्ते मैडम।
0: हेलो हेलो जी
1: हेलो नमस्ते मैडम। मैं आमी मोई चमोजी चक्रवर्ती कथा पातीसु ओहम राज्य सिंगुई जिलार पड़ा।
0: তো আজি লাগা প্রোগ্রামতে আপনার লাস্ট কলার হো বলে আছে।
1: লাস্ট কলার হো এতিয়া বহুত এতিয়া ফোন করেছি মোর মনের মাঝে খুব খুশি লাগিছে মজা
0: কন্টু লাগিছে খুশি আপনি ল কথা করি কিনা। তো প্রোগ্রামতে 6 মিনিট দিছনা একলা বাকি আছে তো আপনি পয়লা কই দিবি মই কে কোন তো গীত হনে বলে মন যায়
1: আজ আজ মই গীত শুনিব ম্যাডাম। গান সবিত হইছে তেরে নাম মোবাইল নাম তো তেরে নাম
0: আপনার
1: ভাল লাগে আপনি আপনার ধন্যবাদ জানাইছো মর
0: ধন্যবাদ। তো এই তো তেরে নাম লাগি তো আপনি ভি থাকিব কুম্বা দোস খান কুম্বা ফ্রেন্ড খান গীত দেদিকি
1: ফ্রেন্ড খান প্রথমত ম্যাডাম আপনি গুনিব ওর মোর ডাঙ্গ মোর আত্ম মিত্র অনুকুমার ডাঙ্গ
0: আপনার ভি মন খুশি
1: এতে মন খুশি হইতে ওর এতিয়া অনুকুমার ডাঙ্গরিয়া শুনিব অভিনয় ডাঙ্গরিয়া শুনিব মিঠুন চক্রবর্তী ডাঙ্গরিয়া শুনিব অমল বসতারী বাইকেন মুন্ডা সঙ্গীতা ডাঙ্গরি এতিয়া বহুত জীয়াত লতাবন্ধু আকাশবাণী কুড়িমা টুইন করে আছে সকলই শুনিব আপনি ভাল থাকিব আপাচারে আপনার নমস্কার ধন্যবাদ। আই লাইক দি রিকোয়েস্ট প্রোগ্রাম
0: থ্যাংক ইউ সো মাচ ফর কলিং সো মাচ
1: বাই বাই ওকে
0: বাই বাই হ্যাভ আ নাইস
1: ওকে ওকে ওকে।
0: তো আমি খান লাস্ট রিকোয়েস্ট আহি যাইছে আর লাস্ট রিকোয়েস্ট তো ইমান মিঠা গানা একটা রিকোয়েস্ট করিছে হিমেশ রেশমিয়া লাগা মিউজিক উদিত নারায়ণ আর আলকা ইয়াকনিক লাগা আওয়াজ দিয়েছে দ্য টাইটেল সং ফ্রম দ্য মোস্ট আইকনিক মুভি অফ সলমান খান তেরে নাম 2003 লাগা আছে। বাট ইয়ে গানা যো হ্যায় আজ তক হাম সবকো ইয়াদ আতা হ্যায় স্পেশালি ওয়েন ইউ আর গোয়িং থ্রু আ হার্ট ব্রেক অর আ হার্ড টাইম। তো এই তো গানার লগতে হিন্দি ফিল্ম সংস প্রোগ্রাম ফোন ইন প্রোগ্রাম টু সমাপ্ত হব বলবি চিন্তা নকরিবি। রাইট আফটার দিস প্রোগ্রাম আর জেস চয়েস বি আছে। তো লাস্ট গীত শুনিব তেরে নাম ফিল্ম প্রা দ্য টাইটেল সং তেরে নাম বোল লিখে হে সমীর নে অর মিউজিক দিয়া হে হিমেশ রেশমিয়া অর ইয়ে গীত কো গায়া হে উদিত অর

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: পহলে কই বিদেশ সে আতা থা তো ওহা কে ইনফ্রাস্ট্রাকচার কা গুণগান করতে রহতা থা পর আব হামারে আপনে দেশ কে অটল সেতু দেখিয়ে সুদর্শন সেতু চিনাব রেল ব্রিজ বোগিবিল পুল অটল টনল দেখিয়ে পম্বন সমুদ্রী পুল দেখিয়ে এসা লাগেগা মঞ্জিল ভি পাস হ্যায় আর সফর ভি হ্যায় সুহানা
2: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।

0: FM 103 megahertz.
1: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Abni khan subke program de swagat kori ase Akashvani Kohima FM Chagoban 103 megahertz te. Abni khan lago host aur dost aaj tum jin logo de. Well, my dear friends, itya prasur kori kina ek khunda 10 minute karne abni khan ni ekta SMS request in the film songs program abni khan yade shuru kori diye se. My dear friends, as the day slowly winds down and the evening settles in, amikani itya bolukina ekunda 10 minute kane, let us relax and enjoy the moment. Ekta Bollywood magic amikhan sobi enjoy group le jate shuru kori diyeche. To my dear friends, amikhan sobi jane ase hotai nishna ase, phone number ase 9436805333. তাতে আপনি এখানে এফ এম স্পেস এইচ টাইপ করি না আপনি খান লাগা রিকুয়েস্ট মেসেজ লিখি না পতাই দিবি যদি আমি খান লগতে আপনি খান রিকুয়েস্ট করে লাগা নাই করলে ইটু ইটু ফিল্ম লাগা গীত নহলে ইটু ফিল্ম লাগা গীত কই না একটা অপশন দি কিনা আপনি খান মেসেজ লিখি না পতাই দিছিলে দে উইল বি মোর চান্সেস অফ প্লেইং ইয়োর সংস তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান সব টাইম না ফেলাবি ফোন নথাবি ফোন নম্বর আছে 9436805333 তাতে এফ এম স্পেস এইচ টাইপ করে কিনা আপনি লাগা মেসেজ লিখি না পতাই দিবি তো ইয়াতে আপনি খেলে লাগা মেসেজেস কান রুখিয়া দাম দে উই উইল টেক আ শর্ট কমার্শিয়াল ব্রেক
2: জয় হিন্দ পিছলে এক দশক মে আপনি এক বদলাব নোটিস কিয়া আব ভারত আতঙ্কবাদ কি জড়ো পর কড়া প্রহার করনে লগা হ্যায় নক্সলবাদ কো তো খতম হি কর দিয়া হ্যায় डिफेंस के हथियार पहले हम बाहर से मंगाते थे अब रिकॉर्ड नंबर में एक्सपोर्ट करते हैं अब भारत चुप नहीं रहता अब नहीं सहता
3: हमें गर्व है कि पिछले एक दशक से हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है
2: 12 साल विश्वास के विकास के जन कल्याण के

আপনি খানি বনাই দিয়ে লাগে একটা প্লে লিস্ট প্লে করে না যাবলি লাগা থাকি আছে হলি ইতিয়ারক আপনি খান লাগা মেসেজেস খান বানাই এইটু কারণে মই ইয়াতে আমি খান শুনি হব আয়েশা ফিল্মরা নিখিল ডি সুজা আমি ত্রিবেদী আর নিউমান পিন্টু লাগা অবস্থায় একটা গীত মিউজিক দিছে আমি ত্রিবেদী লিরিক্স জাভেদ আক্তার আর মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান এটা কোন কোন টিউন ইন করে কিনা যা আপনি খান সবই লিখি কিনা পতাই দিব পারিব আপনি খান লাগে ফেভারিট সং রিকুয়েস্ট করব পারিব ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর কই দিয়েছে 9436805333

0: আমি খালা লিসনার এন থালিলা জামিয়ে মগকচং উংমাবরা তাই রিকুয়েস্ট কলা গিয়ে আমি খান শুনি হব গুড নিউজ ফিল্ম রাপচ্ছা হার্দি সান্থু লিসা মিশ্রা আর এস এস খোর অবস্থে মিউজিক দিছে দানিশ পক্ষি লিরিক্স দানিশ পক্ষি আর বচ্চা আর তাই তো গীত সব লিসনার্স কান গে আর সব আর জেস কান গে ডেডিকেট করে দিয়েছে কয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু অল দি আর জেস শুনি কিনা এনজয় করবি Good news, film.
1: Dila de ghar, bana de ghar, dila de ghar.
2: Oh my God, this is original.

আমি খালাগা লিসনার রুগভেলে মেথা ফর্ট মায়াল দীপভার জুমুকিতিমা দায় রিকুয়েস্ট করে লাগা গীত আমি কান শুনি হব জান ফিল্মরা আলকা ইয়াগনিক আর মানহার উথা সবাস্তে মিউজিক দিছে আনন্দ আর মিলিন্দ লিরিক্স আনন্দ পক্সি আর তাই তো গীত ডেডিকেট করে দিয়ে আছে তাই লাগা লিসনার ফ্রেন্ডস রাজেশ কুমার মন্দিরা বাইখন মুন্ডা হিতেন্দ্রার দাস সুনীল বংচো আচিং ইম খিউং রমেশ পাত্র অকুজ ছবি ব্রাদার্স অভিষেক দালি শিখারি রংপার যুবাকি জমির জিতেন্দ্র যোগেন্দ্র রম্পি অমল বসুমতারি সুনীতা বসুমতারি অঞ্জলি বসুমতারি দীপাশিষ হাজরিকা বিমল বসুমতারি বীরেন হান্সি আর টু অল দি আর জেস কুইন লিখি পটাই দিয়ে আছে থ্যাংক ইউ সো মাচ রুকুবিল মেথা ফর ডেডিকেটিং দ্য সং টু অল দি আর জেস আমি সব মিলি কিনা শুনব জান ফিল্মরা

কমতা কিখান লাগা লিসনার বাইকখন মুন্দা ঝাড়াইদেউ ডিস্ট্রিক্ট সোনারী আসাম রা লিখি না পতাই দিয়েছে আর তাই রিকুয়েস্ট করা গীত আমি খান শুনি হব গুপ্ত ফিল্মরা কুমার সানু আর আলকা যাগনিক অবস্থায় মিউজিক দিছে বিজু শাহ লিরিক্স আনন্দ পক্সী

আমি এখন লাগা লিসনার আলিনা ফ্রম কোহিমা দাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান এটা শুনি হব জো জিতা ভহি সিকন্দার ফিল্মরা উদিত নারায়ণ আর সতনা সরকাম আওয়াজতে মিউজিক দিছে জেটিন আর লিলিট লিরিক্স মচরু সুলতানপুরি শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

Well, my dear friends, apni khan laga alag alag geet kan request kore laga messages kan bishi bai thaki ase. Holi bhi moi hotai kwa nashina apni khan sab laga messages kan moi lopale na paribo. Kele mane apni khan sab bhi jani ase time limited thaki ase. Aro aji rati laga dole khali ek ghonta thaki ase. 7 baje bar loi kina apni khan 7 baje 10 minute tak apni khan hi ekta Ura Academy laga local sponsored program দিয়া শুনি হব তো মাই ডিয়ার ফ্রেন্ডস ইয়াতে আমি কানি মোস্ট প্রবাবলি দ্য লাস্ট সং বিফোর উই লিসন টু দি উরা একাডেমি লোকাল স্পন্সার্ড প্রোগ্রাম নাহনিয়া টাইম দে ইয়াতে লাস্ট গীত আমি খান শুনি হব আর এই লাস্ট গীত কারণে রিকুয়েস্ট করে কিনা লিখিছে আমি খান লাগা রেগুলার লিসনার বিমাল বসুমাত্রী মিসাকি সপুরি বস্তি ধেমাজি ডিস্ট্রিক্ট আসামরা তো তাইহি এই গীত ডেডিকেট করে দিয়েছে তাই লাগা সব ফ্রেন্ডস কান আমল বসুমাত্রি রমেশ পাত্র চন্দ্রকান্দা দলাত বাইখুন মুন্দা বিনোদ গগৈ তাই সবকে আর সব লিসনার্স কানকে ডেডিকেট করে দিয়েছে কোনালে কি দিয়েছে তো আমি সব মিলি কেন শুনি হব মৌসুম ফিল্মরা কুমার সানু আর পূর্ণিমা অবস্থে মিউজিক আর লিরিক্স দিছে আনন্দ রাজ আনন্দ আর মাই ডিয়ার ফ্রেন্ডস আজ রাতে কারণে এই গীত লগতে আজ আমার এস এম এস রিকুয়েস্ট এন্ড ফিল্ম সাউন্ডস প্রোগ্রাম শেষ করে দিয়ে হব হলিবি আপনি কান সবকে আর বি আজ রাতে 9 বাজে তাদের একটা পুরানি ফিল্ম গীত প্লে লিস্ট শুনব কারণে আপনি কান সবকে ইনভাইট করে আছে তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন দ্য শো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার মেসেজেস আর আপনি কান সবই শুনি কিনা এনজয় করে থাকবো বলে মানে পুরা উমিদ করে আছে এই উমিদ লগতে ইয়াতে লাস্ট গীত আমি কান সব মিলি কিনা শুনি হব মৌসুম ফিল্মরা

0: শ্লোকটি মিলাই কিনা সেন্সিস 2027 জারি যাই কিনা সেলফ ইনিউমারেশন ড্রাইভটো এইটো মাহিনা 16 তারিখ পর লাখ হয়েছে সবসে পহলাবার কারণে সেন্সিসটো পুরা ডিজিটাল নিয়ম দিয়ে রাখি কিনা মোবাইল অ্যাপ্লিকেশনস একটা সেন্ট্রাল মনিটরিং পোর্টাল আর একটা অপশনাল সেলফ ইনিউমারেশন উইন্ডো চলাই কিনা রাখি আছে স্টেট চিফ সেক্রেটারি সেন্টিয়াঙর ইমচেন বা ট্রাইবেল লিডার্স আলাগ আলাগ সিভিল সোসাইটি অর্গানাইজেশন আর মানুষ খান ঠিক আর সাহি আর এইটোর লগত পুরা জানকারী খান সেন্সাস অফিসিয়ালস লোকদি দিবলে অনুরোধ করেছে
1: This new facility has been introduced to make participation easier and to ensure that no household is left out of this vital national exercise. The state government is deploying more than 6,100 dedicated census officials who will work diligently across our towns and villages to ensure a comprehensive and accurate census. I appeal to our tribal bodies, civil society organizations, the church, urban local bodies, village councils, community leaders, and all citizens to extend their fullest support to the census officials.
0: আকাশবাণী কহিমার বা চিফ সেক্রেটারি সেন্টিয়াঙর ইমচেন লাগা মেসেজ তো ইংরাজি নিউজ পাশুদি এফএম ট্রাগুবান 103 মেগাহার্টজ আর প্রাইমারি চ্যানেল 639 কিলোহার্টজ দি প্রসারণ করে দিবলে আছে সেন্টার বা 16 ফিক্সড ডোজ কম্বিনেশন এফ ডি সি ড্রাগস তো মানুষ চলাবলে কারণে ম্যানুফেকচার বিক্রি আর ভাগ করিয়া ওপর ইতিয়াবরা লই কিনা মানা ঘুরে দিছে ড্রাগস টেকনিক্যাল এডভাইজারি বোর্ড পর বানাই দিয়া একটা এক্সপার্ট কমিটির লগত সুপ্রিম কোর্ট পর রিভিউ করবলে জানাই দিয়া পাছতে এইটো গরম উঠাইছে যোন বা ড্রাগ কম্বিনেশনস দি থেরাপিউটিক জাস্টিফিকেশন না থাকিয়া পাই কিনা গাউটি খাতরা করবলে পারে মানা করে দিয়া প্রডাক্টস দি কিছুমান ডার্মাটোলজিক্যাল পেইন relief, antispasmatic or antibiotic based dawi khan thaki ase. Minister of Health and Family Welfare ba koise ki eto bra khali surakshit, effective or scientifically validated dawi khan dibole ase. State drug regulators or enforcement agencies pra mana kori dia do kara bra implement koribole janaise. আকাশবাণী কহিমার পর আপনি খান লগতে খবর আনি দিয়ে আছে তাজা খবর শুনব কারণে আমি খান লাগা এক্সেন্ডলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কহিমা দি ফলো করবি আপনি খান বা ইটু খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কহিমার পর শুনবলে পাব ওয়েলকাম ব্যাক আপনি খান সাম লাগা খবর শুনি আছে Ministry of Consumer Affairs, Food and Public Distribution HD, Bureau of Indian Standards, BIS Guwahati Branch Office, Pra Ajekta Sensitization Program, to Quality Standards, are Bureau of Indian Standards Certification for Micro, Small and Medium Enterprises, Karne, Dimapuri Jorga Kurise. Program, Pra Entrepreneurs, are Consumers, Majuri, Quality Standards, Product Certification, are Management System Certification, T, Janani Barhagina, Market Access, are Competitive. ভাগ লওয়া খান লোকটি কথা করে চেয়ারম্যান নাগাল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন কুভোলো লোরেন ব্রা অন্টারপ্রেনার্স লোকটি বি আই সার্টিফিকেশন চলাই কিনা কম্পিটিটিভনেস উঠাই দিব আর নিজের ব্যাপার নাগাল্যান্ড বাহারি বাড়াই দিব অনুরোধ করেছে
2: It's not impossible. It does not require massive amounts of money. It requires a system and it requires a strategy. The BIS give us a clear, simplified checklist for the product categories most relevant to Nagaland MSMEs. Our food processing units, our bamboo and cake producers, our textile and handloom enterprises, our construction material suppliers tell us exactly what standards apply, what testing is required, and where the
0: আকিদি কিনোট এড্রেস দেগেনা ডাইরেক্টর এন্ড হেড বি আই এস গুৱাহাটী ব্ৰাঞ্চ অফিস সৌভিক চান্দাব্ৰা বি আই এস টু নেশ্যনেল ষ্টেণ্ডাৰ্ডছ বডি হিচাপে জনাই কিনা গ্ৰাছৰুটছ লেভেলে কোৱালিটি কনচেপ্ট ৰাখি বুলি দৰকাৰ জনাইছে তাৰ পৰা বি আই এস এক্টিভিটিজ দি ইণ্ডিয়ান ষ্টেণ্ডাৰ্ডছ প্ৰডাক্ট চাৰ্টিফিকেশ্যন টু ইণ্ডিয়ান ষ্টেণ্ডাৰ্ডছ ইনষ্টিটিউট মাৰ্ক নিচিডি বনাই কিনা Management System Certificates Khan, International Organization for Standardization, Hallmarking, and Outreach Initiative Khan, Educational Institution Sira Kibuli Koise. ইন্ডিয়াদি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী লগা স্বপ্ন থাকে লিডারশিপ নিচিরে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লগা প্রিন্সিপাল পর জারি কিনা যা 12 সাল সময় বেশি ডর বদলাব খান হয়েছে এই সময় Modi Sarkar ba Karif, Kisan, Mahila aru Naujawan laga bhalai aru empowerment karone Pishi flagship initiatives kan jari rakise. Aji ami khan paita empowered India laga sapna para jari rakya Sarkar laga Bodli dia initiative se ekta report honi boli pabo.
3: Jai jati ofsal somoi Sarkar para India laga high tech landscape de structural badlav ani dise. Empowered India laga duita sabse dorkar pillars tu semiconductor ecosystem banai dia aro space startup bharai dise India semiconductor mission tu December 2021 de 76,000 crore taka laga outlay logo lagu kriche aro 50% ta fiscal madak tu silicon fabs compound semiconductor facilities assembly aro testing units aro chip designs logo te ase 2026 tak te sarkar para semiconductor mission 2.0 lagu kriya 1,000 crore taka tu industry led research aro training centers logo dikine technology onuti jare rakhibole aro future ready skill workforce banai dibole ase Indian space policy 2023 para private entities logot milai kine space kam khan uthabole anumati dise etu pasot space startups laga registration uthikine 2014 te khali ekta thakia para ajitu 400 upor hoise india laga space economy tu itia $8.4 billion value ase aro aya 8 sal para 10 sal somoy 5 par para bishi uthikine 40 para $45 billion punchi jabole pare kuno akashvani news kohima
0: Aru International Day of Yoga 2026 to kali pura duniya di manabli ase idu salaka theme yoga for healthy aging hisapi rakhi gana yoga do healthy takat aru mon shant karone jivan lamba companion hisapi pehchan kurise yoga practice kuria laka faida di agashvani news ko himalaga special series says kure aji amikan bra yoga laka dangu pesishti dorkar rakhibo physical exercise upor yoga bra gao aru dimag ma jodi balance rakhi মনোথাইডি আছে হুতাই হিসাব প্র্যাকটিস গুড়িয়া পৰা হিলাহিলি সুধাৰ কৰি দিব তাকত হ'ব দিমাক সাফা ৰাখিব আৰু ইমোশনাল ওয়েলবিং পৰা এক্টিভ থাকি কেনে সব উমৰদি জীৱন খুশি ৰাখিবলৈ দিব ইন্টাৰনেশ্যনেল ডে অফ য়োগা 2026 মানিবলৈ তৈয়াৰ কৰি আছো মই আহিবি আমি খান পৰা হেলথিয়াৰ হেপিয়াৰ আৰু বেছি বেলেন্স ফিউচাৰ কাৰণে কমিটমেণ্ট ৰাখিব খবৰ শ্ৰেষ্ঠ হেডলাইন সুবাৰা জনাই আছে Nagaland Governor Nan Kishore Yadav pra Police Department lokote mahila aru bachcha khan khilaf crime surkha boli gadamotha boli janai dise Advisor Dr Kekri Loli Homeva koise LADP Nechiri constituencies lokote bishi funds kan dise Nagaland Chief Secretary Santiyanga M Chenbra manukhan lokote itia census jari thakia samoy thik aru sahi jankari diboli onurodh korisi aru center ba Public interest day 16 fixed dose combinations of manufacture, bakery, aru bhag kuria upor mana lagai dise. Aru itu loko aji sam laga khobor imandi ses kuria se huni thakibi ahya kali pujo 7:25 minati nagamis honi boli pabo.

Chagban 103 megahertz day to another memorable edition of Purani Filmi Geet Ajirati Amikani Huni Hobo. And my dear friends, as the day comes to a close and the quiet charm of the night begins to unfold, we invite you to a journey back to the golden era of Hindi cinema, the late 1950s. Well, my dear friends, Amikan Bishibak, 1960s, 70s, 80s, 90s, not even 2000, 2010, itu kan Amikan huni thaki ase. Only be 50s kan Amikan Bishido na honi kina hi ase. So tonight we will revisit an age graced by legendary voices such as Lata Mangeshkar, Mohammad Rafi, Mukesh, Kidadat, Himan Kumar, Noili be itu nishna mana de kan laga awas laga Amikan revisit Kuriyawa, and these songs were, you know, they captured in these songs hopes, dreams, romance, and simplicity of generation, yet continue to resonate with music lovers even today. So, my dear friends, sit back, relax, and let this evergreen melodies transport you to a bygone era of grace, charm, and unforgettable music. আপনি খান লাগা হোস্ট আর দোস্ত আর জিতম জন লগে আমি কানি ইকি লগে একটা প্লে লিস্ট শুনি হব পয়লা গীত আনি দিয়েছে মথু মাথি 1958 সাল লাগা ফিল্ম রা মুকেশ আর লতা মঙ্গেশকর অবস্থে মিউজিক দিস ইস সালিল চৌধুরী লিরিক্স শৈলেন্দ্রা শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

শুরুকামারা গোহনি বা মোহাম্মদ রাফি লাগা বাস্তে, মিউজিক দিচ্ছে উষা খানা, লিরিক্স মাসরুর সুলতানপুরি, ফিল্ম আছে দিল দেখে দেখো।

0: এটা দিয়েছে মঞ্জিল ফিল্মরা মোহাম্মদ রফি আর কিতা দাঁত লাগা অবস্থায়। মিউজিক দিয়েছে এস দি পারমান, লিরিক্স মশরু সুলতানপুরি। শুনে কিনা এনজয় করবি একটা ক্লাসিক রোমান্টিক সংস।
1: চুপকে সে মিলে প্যাসে প্যাসে কুছ হম কুছ তুম, ক্যা হো জো ঘটা খুল কে বরসে রুম ঝুম।